Es que vos dices que no competitivo tuve como 70 minutos con chat con call bus por karam wa por ejemplo machis abrimos un juego chip de data dala un coche de data que se con call data machis de tava y alfo que mai tam cosa con no machis se va mai ma eta ya kam wi kon ton kwe wa kan tam si una kwe kon kwe kam machis ya e manda kan machis ya e mcha de we kan ye tiers kon dere data chike ka wat tuna ta ইগে সিং হেডি বিতা চুয়া খামকা চু তেগে সিং তেনে গিয়াস ক্লক হনা তা কানা তেদিতা চিচা নমি কম কম ইন হেডি বিতো জিবি জিবি চুয়া খামকা চু তা কাওয়াচি জেলা গেম চা সিং কোয়াদা সুম চা কম কি গেম জুন নে নো কুয়া দারতি আবাসি কা আগে কুয়ন কুয়া দিন হাচি গে তা দেবে ইন হেতু না কে কা জুন কলম হাচি গেম চিমা খা কান কান তা কে এক্সামিনে খো ইয়া জুন ওয়ান হাচি গে তা জে এক্সাম না জুন হাচি গে হেদিবে পালা পালা আইবো Demi cuas kau kat siapa sekolah kat sini drop kau kau akatu katena problema. Tapi lagi demi usik kau kau usik lah macam kau aku ang demi kau sekolah kat itu kat sini katu ta katu waktu jalan gani kau si Marta so kau ikat kau tin siap melonggawa kau hekam ya kau gua ya raporti. Tapi raporti gun kau kau lah macam ayat lagi cian macam katu. Macam siapa macam dia orang macam kau tu mungkin macam tang kau tak kau kau panggar kamu kau macam sing kamu kani তা দেবে তুমি কম হুই খানি মেকম বা মেকম মেকম তা ক্রম স্ত্রীটা ক্রি ঠিকঠাক ক্রো আমার কুই ক্রম তা জুম হতা গমা গা তাকে এসে কি ক্রম ক্রম কলা কলা কামচাক আগে কো কম বো খানি লা মচাক ওটা সিং হই তাকে কং গ্রে কই ধো মুছি কই ইউ লাগা হা ইউ লাগে আছি ইউ লাগ কচি জালা হং তাকে এক্লে ক্লে কোলা কোলা মুখ কাকা পাঙ্গা ছিপি ছিকা ছিছি কালা তা দেবে কা অংনম কোকা ছিকি ইয়া বেনি বেনি বেনা মচান কো কো খোসিন খামনুই কা আমনুই কা চি চি থং মি দা আমাই তুলতে ও দি মচান দা আগাস স্কুলা তা ইয়া তোচ স্কুলা তা হঞ্চি গং গং ও দা দিতা ও চু চি দিং মে মা কং কই কানে কাম দা ওয়াচা স্কুলা তা তোচ স্কুলা তা তোচ কোদার দিং দা তোচ গা গা দার দিং কা ও বা গা দার দিং তা কো কান দা ক্লাসি এ চি এ Prode ka chinji kwa kwa mchanga prode ka e gunga kwa chingi ka chinji chinji chiu skola kana klasi ya lima a u kham u faka ka dule dule ka ea chilu msa ka dule dule ta kwa le kuma ua ta tebe nkwa kham kwa ea kanga ega ya kama kana kanga katwe sa kwa kwa ea ka ua kala kanga ika ika ika kham ka ta tebe kwa ka atuin kawusi ke lungsa o kwa atuin kawusi ke faka ka nkana faka ka ea faka ka jihe kama kwa dega na daba kwa kisi ya faka ka ea tu ka kri kri kri taka wa chi ka mcha mcha ta ko ko ma ke gang ke mcha ko ni tu na chi si si o ni ke fa ka ka le ma ka nga chi cha lang ke da ba tu ta lu sa ka wa ya ya ni ka ge chi hu kra ta ko ko zelo ta so chi ng ham e ng kan ko ta do po wa a ke kling ho ta do po ng ko du ni fa ka ng ta fa ka ta ng ma sa ma ke ke ke e ka ta ta ng ta ku ke ka ta skola skola ma ni ma ke skola skola ya ya ni chi se ke to do mi ta ko fa ka ng ko la he ta ko tu ta thu sa ta ko ang ke problema ke nomi ke faka ke chise ke ngale diga mo wa ngum khale tanga diga mo e kas ka usi ke chila to tu kan oka ya ya ya ta ke chise ke ya ya nu e he kama e chi yang kwa sa ke nga ga chi shumu ka nga sa chi shumu ma ko a kwa sa shumu ka khoku ba ta nga tele nga ngale chi shumu che ngwe chi kwa yang ku tanga tanga tanga nga ya nga fa si da wa chi da tam sa ke chi chi shumu e a kham chi shumu তা এখন নমহে চিনকালা তো হেতু নমহে এ লামচাকে ইহাকল আং হো খাম তাই এখন নালে খাও হামচাকে কি আং হে খো মাকা মি কাঙ্গ গেমি খোতা আগু নালে তামি মি কা জেলা তামচাক নাকি কই তা আং হো খাম চেলা কাং হো দা কুলাম তাম হো দা গাও ছুর ছ দিন দিয়া ওয়া চিকে প্রবলেম কা গাম কুন হিন তা এক প্রবলেম নে না কামা খাই ওয়া জেলা ইয়া হো খাম খাম চুন কাং ক্লাব প্লাতি লাগা গানি নিকা লাগা নো প্রবলেম আনে না লা তম তাতুন কোতেন গা খিয়া কোরে তুম কোতেন খাই দাম মাজলা লাগা গানি নিকা মা ক্লিক নি দেবে কিনি তো মা খা ই ই দেবে খাও গান হ স্কুলা তেই নি তো মা কি কি ফা স্কুলা দে গা খাচু তে লাগ এই চি গলা মা লুতু না এই চি গা মা মা চা খাও গা গা দিবি গা তাতে না সিন দেবে গে দেবে সান তেন গা খং গো স্কুলা স্কুলা ই গা খম তে সোম চতেন প্রবলেম কাও মচক তো কমচ দাবা কমাস কলম চাই চাই দে কাম চিম নু আইসিং কা উসি কা ইং গুয়া পাস্তা লাং কোবিন সিং উ কোয়া গা কে টিম চক হে কল মক কাং মচি ফাগা মুসু মক কা সিচা আয়েন দা কোকো ই খসম চা দে কুনা কে এম চং হে কো কাম চা খসা ওই কোলা তা কুং কি উ আতা খক বেস কেন মলে কোলা তা খ জল আলমন তো কাম চা চি এ চি তা খ ইয়ান দা আলা
ya kutuji wise la kwan atuna ka kuti kutsenga tsho ka hamtsa ngimuta khamu uta simde mtsa daba kanda nwe ke chima ya magi tsho da mangi ngaho kula mtsa sim khamu oka khamu kota ke minta o klok e tsu shimu kwa nga tam tsa sim ngale khuna ke ngale khuna kwa ya khuye ngale khuna tam tsa sim ngum khale ta sim ngum hen ta wo kong doktere ma khai tan ya ngoda ngaho kula kam tsa khem tsa da khak khak da ko minta o klok ta chika ko ya ma bangu ko da mo wa spatera dama uwa kweyawa echi kampala mtaka u mtata okluta kwe eka hanga utaka gu venisila kamcha sing haula tage wom kwe kamchata batu nwa kre ngata kula mchata ngata kre mchata wata mchata batu nwa jilo tatlaki kla mkrekleya kla mhakate wuse ke kawge mchata wista gya problema ta problema kata gye kula ma kongwa yiko yi gya problema di problema wa kwe nwa gam kula nwa gam ka sing nwa ka problema ye kla gya ya ye kolam cha kala tan kula kitara khagbe cha sam cha kitara tadi to gum cha ka simba simak ota kitara khagbe